0: আমার জন্ম স্টুডেন্ট সাইকেল করে ফান্ডিং কেনাও
1: Dale Catimón, la de esa rápida.
2: Soy Anita de San Jordi.
3: Radio Murta, una radio de aquí, feta para...